এরপর শিক্ষা নিয়ে আমাদের সরকার হয়নি প্রথম বছর হয়নি, সেটা আমাদের খুব মুশকিল সেটা জমি জমি রয়েছে। তো আপনি হেঁটে যাব যে সরকার রয়েছে, তো সেটা নিয়ে তুমি ভারত

0: হচ্ছে রেসপন বলে সিএমডি প্রকৃতি থেকে রং থেকে ছোট ধরনের মতো ভিতরে ধরনের সরোবর আমি কারো প্রবাহ কারণে বড় ছোট নিচে বেড়ে পড়েছে তো ছোট পানি শুকর পেয়েছে এটা সরো শুকাই যায় বিজয় হিসেবে রয়েছে কি ছোট আমার নিজের স্থানে লেগে কাছে রয়েছে ওই ধরনের প্রবাহটা কমেছে ছোট পানি সাক্ষাৎ খুব মানসিক আমার খেয়েছে তো ধরনের রাস্তা আছে যে জমি টাচ পাইছে এবং সাক্ষাৎ করে নিয়ে খুব ভালো হয়েছে আর আমি রোজমেন্টে
1: ફૂગજન્ય રોગો થાય છે અને એનું વ્યવસ્થાપન કઈ રીતે કરી શકાય એ વિશે વાત કરશો.